0: ka nanti lah. Lu wah tak faham. Nasi tak faham lah. Pa, pergi makan kuih. Ya lah.
1: พวกมันมาทำอะไรที่นี่วะ